0: হয় এন্ধারার রজা এন্ধারে লাগে মজা
1: যা রজা খা গজা পাবি মজা
0: মই জ্যোতি করি দেউ নষ্ট ভাল মন ভাল কাম দেখি পাও কষ্ট সুন্দর কুয়ার আর রূপর কুঁয়ারির মিলন নহয় মোর পছন্দ দুইটাকে কাটি কুটি করে দিম লন্ডা ভন্ড
1: খবর খবর খবরদার
0: কোলা কোলা বজারত।

0: এনার দিও অনবরত, এনার যোগান ধরে যাও, তার ভাবে কিছু কমিশন পাও, দে যুদ্ধ
1: খবরদার
0: খবরদার।

কল্পতরু শ্রোতার অনুরোধের গীতর অনুষ্ঠানটি শুনিলে। এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাপাহু আইদেউৰ পুলনী।

হেমন্ত গোস্বামী রচিত গীতটি শুনিলে। আধুনিক গীতর অনুষ্ঠানত এবার আগবাইছ গীতা হাতী কাকতি রচিত এটি গীত, শিল্পী মিহির বরদলৈর কণ্ঠত।

0: নগেন্দ্রনাথ আর লগরিয়া সকলে পরিবেশন করা ওজাপালি শুনিলে।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে।

এইটো তাহলে অর্থ আকাশ অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী তেজপুরের অনিন্দিতা পালর কণ্ঠর এইবার বৃত্তি কথা উৎপল।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আচ্ছা, আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।

0: ধন্যবাদ।
1: এতিয়া মই গীতটি পরিবেশন করা ছাত্র ছাত্রীসকলের নামসমূহ ঘোষণা করে দিছো। দেবাহুতি সমুয়া, রেসান আহমেদ, অঙ্কিতা কলিতা, নীলাক্ষী শর্মা, মাসুরা বেগম, অনুরাগ বরদলৈ, অনু দাস, অর্ষি বরগোহাই, দীপামণি তালুকদার, মমতা উড়িয়া, মনিকা মজুমদার, আনাউতা হাজরিকা, দেবদু ভট্টাচার্য, অভিলেখা শইকীয়া আৰু মানসপ্ৰতিম বৰাই। যিহেতু আজিৰ যুৱবাণী অনুষ্ঠানৰ সময় সীমিত, আজিৰ অনুষ্ঠানটিৰ ইমানতে অন্ত পৰিছে। আজি থলিতে পানীবদ্ধ কৰা কেম্পাছ আড্ডা অনুষ্ঠান।

0: অঁ, ইহঁত সকলো টোপনি গ'ল হ'ব পায়। মামন, অ মামন, বাবাও
1: মামন, এই মামন,
0: বাবা
1: মামন, উঠোনত হেয়া হে কোনোবাই মতা যেন শুনিছো।
2: এই ৰাতিখননো কোনে মাতিব মা, তুমি এনেই শুনিছা?
1: নহয় অ, শুনচোন শুন ভালদৰে,
0: অ বাবা
1: হেয়া ভালদৰে শুনচোন।
0: মামন, মামন অ,
2: মা হে দেউতাৰ মাত, মা দেউতা আহিছে, উঠা মা উঠা, দেউতা আহিছে।
1: হে ভগৱান,
2: গৈছো দেউতা।